0: আমি শ্রোতা শুনে থাকা এক খেতি বাড়ি আকাশবাণী জয়পুর জমির কা আমির চ্যানেল হিডিয়াম ওয়েভ 493.5 এক মিটার ইয়ানি 603 কিলো হার্টজ আর এফ এম ব্যান্ড 101.2 মেগা হার্টজ পর আই সুনতে কার্যক্রম ফিল্ম সঙ্গীত ফিল্ম সঙ্গীত কার্যক্রম মে সবসে পেলে আপনি শুনবা রে হ্যাঁ কৃষ্ণা ফিল্ম কাজ গীত সুখবিন্দর ইসমাইল আর আয়েশা কী আওয়াজ মে গীত হ্যাঁ জাভেদ আখতার কাজ লিখা হুয়া সঙ্গীত দিয়া হ্যাঁ এ আর রহমান নে
1: রাধা কৃষ্ণ হমারে ভারত মে হর প্রেমী কো শ্রী কৃষ্ণ আর প্রেমিকা কো রাধাজি কে রূপ মে দেখা যাতা হ্যায়